বিছর কবেলেই মা, বিছর কবেলেই মা, ঝংঝঙে বাগানে খরে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সৎ পরে পছি আমার।

বিছর কবেলাই মা, বিছর কবেলাই মাম, ঝংঝঙে বগনে খরে কলম, আব তো ছোড়া কুদনে বলাম, দিন ভরি খেল দো মলাই নেই ভুল, সাত পরে পছি আমার লাইফ।

0: বিচর কবে লইমা, বিচর কবে লইমা। সাকে
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রামতির নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রামতির নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রামতির নরমায়ালু। সারা সারা লেউ ডরি বাটের, লেউ ডরি বাটের, দেরব মায়া যাও দাঁড়াই কাটের নরমায়ালু। কলা পারি মোমা।